0: Pace Cecentano. Sakuni. Sakuni. Protiso. Protiso. Protiso. Protiso. Protiso.
1: Protiso. Protiso.
2: বৰঞ্জা হস মন খোলা হসি দিয় কুড়াঙ্গার দারদ ছয়ারে অপবিত্র হেবে হবে হস্তিনানগরী
3: মা চূড় কুড়াঙ্গার দারদ ছয়ারে অপবিত্র হব হস্তিনানগরী
4: ভাই পাণ্ডবঙ্ক বনবাস হয়েছি সম্পূর্ণ
2: হরঞ্জা কালি প্রাতে অক্ষত শরীরে প্রবেশিবে হস্তিনা রাজ্যরে
3: প্রবেশিবে হস্তিনা রাজ্যরে উপায় উপায় লপার ইচিন্তি কেউ রূপে দুষ্ট ব্রণ হেব নিষ্কাশন অকলঙ্ক চন্দ্রবংশে লাগিব কলঙ্ক পুরু দুষ্মন্তঙ্ক রাজ্যে এ কি বিড়ম্বনা বংশর গৌরব সেই নপারিবি রখি বুড়িযিব পুরবংশ গৌরব তফল তহি সঙ্গে বুড়িযিব দুর্যোধন মান মান গোবিন্দ মান ভজিব বিলয়
4: নকর সোচনা ভাই ক্ষুদ্রাদপি অতি ক্ষুদ্র সেই পঞ্চ পাণ্ডবে গৌরবর রণ ঘোষে জগত কম্পিত পিতামহ ভীষ্ম গুরু দ্রোণাচার্য মহারথী কর্ণ মদ্রপতি শল্য বন্ধু কৃপাচার্য আউ সর্বশেষে মাতুল শকুনি রথি মহারথী গণ কৌরবে সহায় নাহি ভয় কিবা ভয় ছাড় পণ্ডু সুত গণে
3: যুদ্ধ ভয়ে নুহি কাতর যুদ্ধ অঠে বীর ভূষণ বীর ভাগ্য বসুন্ধরা সন্তপ্ত হৃদয় মোর নমানই বিবেক তাড়ন পণ্ডু পুত্র চতুর্দিকে শুভিত হল নির্ল যে বহন্তি নাম পাণ্ডব বলিল সহদেব ব্যতিরথে জারজ সমস্তে কহ ভাই কেউ রূপে জারজ সন্তানে দুর্যোধন দেব পুণি ভাইর সম্মান কেউ রূপে সুমহত সেবংশ পাদপে ছেদিবি মুকুড়ঙ্গার সুতীক্ষ কুঠারে সুমবংশ ধরা প্রচুল হব পথে নদেবি প্রশ্রয় সেই জারজ সন্তান
2: বনজা বনজা বনজা সাধু সাধু সাধু সোমবংশ ভগীরথ কুলর তিলক সার্থক করিছ মান গোবিন্দ নামকু
3: মা তুল বহুবার করিছি প্রযত্ন ধরা পৃষ্ঠ পোছিবাকু পাণ্ডবর নাম কিন্তু হায় সব ব্যর্থ বিফল প্রয়াস কুহ কুহ মামু আজি বিপদে তুমি একা মোহর সহায় হত বুদ্ধি দুর্যোধনে দিয় হে সুবুদ্ধি
2: ভণজা মনে হুয়ে রাজ্য দাবি করিবে পাণ্ডবে মধ্যস্থ হইবে প্রায় দ্বারকাধিপতি কিন্তু ন ভুলিবু বাবু কৃষ্ণ কপটি কথারে চিরদিন কপটিয়া অধম গোপাল হেউ যুদ্ধ নাই ভয় বীরভোগ্যা বসুন্ধরা
4: ধন্য মামু ধন্য তুম বুদ্ধি বাস্তবিক তুমি হিতাকাঙ্ক্ষী কৌরবর বন্ধু কৃষ্ণ ছাড়ি মহাকৃষ্ণ হেলে যুদ্ধ বিনু নাহি অন্য গতি
2: কৌরব পক্ষে ছন্তি বীর মহাবীর যাহঙ্কর রণ ঘোষে পৃথিবী কম্পিত রে পাণ্ডবে তো মাত্র পাঁচ জন পড়াই রুচিবে কাহিঁ যুদ্ধ কথা শুনি নিষ্কণ্টক হেব রাজ্য রাজা দুর্যোধন
3: চাহে না মুধরা পৃষ্ঠে অখণ্ড রাজত্ব চাহে না ধন সম্পত্তি মহামূল্য রাজ সিংহাসন সুমহত পুরুবংশ উন্নত কিরথি রখিবি যে পড়িলা যুগ যুগ ধরি হীনমতী জারদ পাণ্ডব স্পর্শে দেবী নাহি হওয়া কলঙ্ক সেই বিমল কিরথি
4: পদ্মবরং ফুটিপারে পর্বত শিখরে অগ্নি লভিপারে শীতলতা তথাপি তথাপি জারদ স্পর্শে ন হইব অপবিত্র এ পবিত্র কুল থিবা যায় এক বিন্দু রক্ত এ শরীরে জারদে পাইবে নাহি পুরুবংশ সত্ত্ব
2: সাধু সাধু সাধু দুঃশাসন বাস্তবিক তুমি অট পুরুবংশ প্রকৃত দায়াদ বংশ অনুরূপে জন্মিয়েছ বংশধর রূপে
5: প্রভু স্বয়ং যদুবীর শ্রীকৃষ্ণ দর্শন প্রার্থী
3: যদুবীর শ্রীকৃষ্ণ দর্শন প্রার্থী প্রহরী সসম্মানে ঘেনি আস তাঙ্কু
4: মামু।

0: যদুপতি অসময়ে কৌরব সভারে বুঝিত পারে না মুহি এ রহস্য জাল, বোধ হুয়ে অছি কিছু গুপ্ত অভিপ্রায়।
1: অতি সত্য অতি সত্য, দিবালোক পরিস্পষ্ট জনা যায়। পাণ্ডবঙ্ক লাগি নিজে দ্বারকাধিপতি দূত রূপে বিজে আজি কৌরব সভারে।
2: কুরুপতিঙ্কর জয় হো।
0: যথাবিধি আসন গ্রহণ করন্তু। মঙ্গল তো দ্বারকা নগরী, মঙ্গলে অছন্তি টিকে প্রভু হল পাণি।
2: সর্প শুভ হে বীর কেশরী, কুশলে অছন্তি সর্পে হল পাণি তুলে।
1: কিবা অভিপ্রায় প্রভু যদুকুল বীর পদার্পণ কল এই হস্তিনা নগরে?
2: অভিপ্রায় অতি স্পষ্ট, পাণ্ডবঙ্ক বনবাস হয়েছে সম্পূর্ণ, সেবানঙ্কু কিছু রাজ্য করদান, পিতৃদেব স্মৃতি ধরে রহিবে সেবানে, সেথিপাই মোর আগমন।
1: পিতৃদেব স্মৃতি ধরি রহিবে পাণ্ডবে? আশ্চর্য অত্যাশ্চর্য। যুধিষ্ঠির ধর্মসূত, ভীমসেন পবন নন্দন, সব্যসাচী ইন্দ্রসূত জগতে বিদিত, অশ্বিনী কুমার বলা নকুল কুমার, একমাত্র সহদেব পণ্ডুঙ্ক নন্দন। সহদেব পাই নিজে দ্বারকাধিপতি দূত রূপে বিজয় কল হস্তিনা সভারে।
0: সহদেব তুলে নাহি আম বৈরি ভাব, ন্যায় অনুযায়ী তার রাজ্য অছি সত্ব, পরস্পর ভাই ভাই বাণ্টি নেবু রাজ্য, মধ্যস্থর নাহি প্রয়োজন।
1: ভাই ভাই মধ্যে যদি উপুজে বিবাদ, মধ্যস্থর প্রয়োজন ভাগবন্টা পাই, দুই পক্ষ মিলিমিশি বাছন্তি মধ্যস্থ। কুরুমণি, রাজ্য পাই সহদেব সঙ্গে কেবে কেউ কালে লাগি অছি কি বিবাদ? রাজ্য দাবি ঘেনি সহদেব আসিছি কি কেবে হস্তিনানগরে? না, স্মরণ ন আসে তাহা।
0: বিবাদর প্রশ্ন নাহি মধ্যস্থ আগত, অনাহূত মধ্যস্থর মধ্যস্থ পড়িয়া ইন্দ্রজাল ভোজ বিদ্যা কুহুকি কুহুক পড়ি লাগে মতে প্রহলিকা ময়।
1: বুড়ি যাই পথ যদুপতি ভ্রম বসে আসিছন্তি হস্তিনা নগরী।
0: মস্তিষ্ক বিকৃত বোধে যদুপতিঙ্কর, আহ্বান কর মাতুল রাজ বৈদ্য তোরা, বন্ধুভাবে প্রারম্ভিক চিকিৎসা করাই পশ্চাতে সম্বাদ দেবা দ্বারকা নগরে।
3: দুঃশাসন স্থান কাল পাত্র সবে ব্যঙ্গ পরিহাস, বিশেষত রাজসভা নুহে তেবে পরিহাস স্থলী।
0: আশা করে সদয় হৃদয়ে বন্ধু দ্বারকাধিপতি নিজ গুণে ক্ষমা দেবে অনুজে মহল।
2: ইন্দ্রপ্রস্থ চমপ্রস্থ হস্তিনা বারুণা, জয়ন্তা সহিতে মাত্র পাঞ্চখণ্ডি গ্রাম, দান দেই ভোগ কর অখণ্ড ভারত, বড়িব তুম্ভর মান সম্মান জগতে।
0: মান সম্মান পাই আবশ্যক হেলে দেই পারে মুক্ত হস্তাখণ্ড ভারত, মা অমূল্য শির ভূষা হস্তিনার রাজ সিংহাসন। মাত্র দানর গ্রহিতা কিয়ে জানে কি পারিবি তাহা?
1: দান পাই পাত্রাপাত্র অছি নির্ধারিত, উপযুক্ত পাত্র হস্তে ন পড়িল দান, পড়ে যেবে অপাত্র হস্তরে সুফল ন ফলি ফলে বিষময় ফল।
2: স্বয়ং ধর্মরাজ গ্রহণ করিবে দান সমস্তঙ্ক প্রতিনিধি ভাবে, গ্রহিতার উপযুক্ত নুহন্তি কি ধর্মর নন্দন?
1: পাষাণ হস্তরে পুত বেদপথি দান, পুরুবংশ সিংহাসন জারজ হস্তরে, হসাইল হসাইল যদুকুল বীর। ভাবি চিন্তি উপযুক্ত গ্রহিতা বাছিল, ধর্মরাজ ভীমসেন অর্জুন নকুল জড়ে হেলে নুহন্তি তো এ বংশদায়দ, কেউ ন্যায় কেউ যুক্তি বড়ে আপড়ে গোবিন্দ জারজঙ্ক আদেশরে সাজিল মধ্যস্থ।
0: ধর্মসূত ইন্দ্রপুত্র পবন নন্দন অশ্বিন কুমার বড়া কুমার নকুল, কিপরি পাইবে সত্ত্ব পণ্ডুঙ্ক ভাগরু? পিতা সত্ত্ব পুত্র নিয়ে জগতে বিদিত, অশ্রুতপূর্ব ঘটনা বিশ্ব ইতিহাসে শুনাইল নুয়া করি।

0: ফেলুয়া প্রস্তাব
1: রাজা জানে রাজনীতি কূল ব্যবসায় যা যা বরে গোপালে কি জানন্তি সে তত্ত্ব
0: দুঃশাসন
1: জীবনর অর্ধকাল কাটিছন্তি গোবচ্ছার মেড়ে সে কাহু জানিমে পুরু বংশর মাহাত্ম্য
0: দুঃশাসন
2: সত্য যুগে বলিপথ অতি দান ফলে ত্রেতয়ারে অতি গর্বে লঙ্কা হতসেরি মনে রখ দুষ্ট অতি পশ্চাতরে ইতি যুগে যুগে থায়
0: মৃত্যুলাভি বলি শ্রেষ্ঠ দানি বিবেচিত মরিলা রাবণ সীতা ফেরাইলা নাহি মরি পারে মুহি লোপ হেউ কুরুবংশ তথাপি কহিব বিশ্ব দুর্যোধন মারি কুলবংশ মর্যাদাকু রখিতি অক্ষুর্ণ
2: তাহলে তো যুদ্ধ সুনিশ্চিত
0: যুদ্ধ
3: যুদ্ধ
0: যুদ্ধ
2: রাজ্য পাই সে পঞ্চ পাণ্ডবে ভিআইবে দ্বন্দ্ব জয় পরাজয় যাহা কপালে থাও যুদ্ধ ক্ষেত্রে হইব নির্মিত
3: যুদ্ধ অটে ক্ষত্রিয়র ধর্ম বীরর ভূষণ বীরভোগ্যা বসুন্ধরা হুয়ে কাড়ে কাড়ে লাগু যুদ্ধ যুদ্ধ শেষে আসিব মীমাংসা
2: বৃথা কলহ বিবাদে ন হইব লাভ কিছি হেব রাজ্য ধনক্ষয় জনক্ষয় কেতে তেণু বন্ধু ভাবে করে অনুরোধ পাঞ্চ খণ্ডি পড়া দিয় নভিয়া দ্বন্দ্ব
3: দ্বন্দ্ব
1: দ্বন্দ্ব ভয়ে ভীত নুহে কৌরব কদাপি রণক্ষেত্রে বলি দেই পাঞ্চটি ছাগল অরজিব কেউ কীর্তি যদুকুল বীর নিন্দিত হইব বিশ্বে নিন্দিবে সকলে
2: কলি চেষ্টা রখিবাকু গোপন সে গোপন কাহাড়ি কিন্তু সব বৃথা শোনা তেবে প্রকৃত রহস্য দ্রৌপদীঙ্ক সম্মান সকাশে প্রতিজ্ঞারে বদ্ধ আছে সে পঞ্চ পাণ্ডবে রাজ্য দাবি বৃথা প্রহসন যুদ্ধ পাই প্রস্তুত সেমানে
3: যুদ্ধ পাই প্রস্তুত সেমানে একই প্রহেলিকা
2: লোহে প্রহেলিকা প্রহেলিকা মধ্যে অছে নিরাট বাস্তব বন্ধু মোহি বন্ধু পাই কান্দে মো অন্তর মো চক্ষু সম্মুখে হেব কুরুক্ষেত্র যুদ্ধ কৃষ্ণর কোমল প্রাণ সহিব কিপরি তেণু আসিলে করিবি মীমাংসা মাত্র পাঞ্চ খণ্ডি গ্রাম দেই পাণ্ডব মানঙ্কু ভোগ কর বাবু তুহি শশা করা ধরা ভাই ভাই মধ্যে নলকু বিবাদ
3: ভাই ভাই কিয়ে কা ভাই যার যে পাইবে কাহু ভাইর সম্মান বুড়িজীব বুড়িজীব পুরুবংশ বিমল কিরতি
0: শোনা বন্ধু দরকাধিপতি আকাশ শুনন্তু দেবে পাতাড়ে বাসুকি দশ দিকে সাক্ষী থামতু দশ দিক পাল শোনা সর্বে মিশি দুর্যোধনের নিষ্পত্তি দ্রৌপদীর সম্মান সকাশে প্রতিজ্ঞারে বদ্ধ যেন সেহীন যার যে বিনা যুদ্ধে সুচেদ্র মেদিনী দেবী নাহি কেউ কাড়ে করুচি প্রতিজ্ঞা দেবী নাহি কেউ কাড়ে করুচি প্রতিজ্ঞা
3: সাধু সাধু সাধু দুর্যোধন বংশকুল অনুরূপে করিয়াছ কাম বাস্তবিক বাস্তবিক তুমি অচ পুরুবংশ সুযোগ্য দায়াদ
2: অবিচার অতি অবিচার এহা বিচার কর পুনশ্চ হে মান গোবিন্দ
0: বিচার বিচারের প্রশ্ন উঠু নাহি বিচার করিতি মুহি উত্তম ভাবরে হস্তিনা রাজ সিংহাসনর বিচার এহা মান গোবিন্দর বিচার
1: রাজার বিচার পরে বিচার করিবা দূত পক্ষে কেবে হেলে নুহই সম্ভব দূত পক্ষে রাজনীতি হাস্যাস্পদ বাণী
2: এই তেবে শেষ কথা বিনা যুদ্ধে ন মিলিব রাজ্য
0: না না না না বিনা যুদ্ধে সুচক্র মেদিনী দেবী নাহি কুড়াঙ্গারে করুছি সত্য
2: তেবে আসুছি মুহে
0: হ্যাঁ যা পূর্ব শুণা যদুপতি কহিব কুড় পাঞ্চুল সেহী নজার যে বৃথা যুদ্ধ রক্তপাতে নুহে মু প্রয়াসী সমকক্ষ যোদ্ধা তুলে যুদ্ধ করে যোদ্ধা যদি রণ একান্ত বাসনা ভেটিবি পাণ্ডবে মুহি অকুণ্ঠিত চিত্তে

0: বিনা যুদ্ধে দেবে নাহি সুচক্রমে জিরি, বিনা যুদ্ধে দেবে নাহি সুচক্রমে জিরি। মা, মা
1: কে?
0: নয় মা, মু।
1: ও দুর্যোধন, অসময়ে বাপ, কেউ অভিলাষে বসছ কলুয়া গমন?
0: সঞ্জয়ঙ্ক ঠারু মা তাহা শুনিথিব সবু, নিয়তি বিধান অবা কি করিবা আন, নাহি সাধ্য মনুষ্যর লঙ্ঘিযিব নিয়তি শাসন, যাহা ঘটিবার থিলা ঘটিলা অবশ্য।
1: শুনিয়াছি সবু কথা সঞ্জয়ঙ্ক ঠারু, বাসুদেব আসিথিলে মধ্যস্থ ভাবরে, পাঞ্চখণ্ডি পড়া পাই কলে অনুরোধ, বিনা যুদ্ধে নাহি রাজ্য করিল নিষ্পত্তি, ফেরিগলে যদুপতি অপমান পাই।
0: বৃথা যুদ্ধ রক্তপাতে নথিলা বাসনা, চাহি নথিলে মো যুদ্ধ ধর্মরাজ তুলে, যুদ্ধ যোগু রাজলক্ষ্মী হুয়ে হতশ্রী, যুদ্ধ যোগু রাজ্য কাহি পালটে শ্মশান, ধনক্ষয় জনক্ষয় বৃথা শক্তিক্ষয়, মানব পালটে পশু যুদ্ধ নিশা বড়ে।
1: বিনা যুদ্ধে সুচক্র মেদিনী, দেবু নাহি পাণ্ডব মানঙ্কু, কহি নাহু তুহি, করি নাহু প্রতিজ্ঞা তু সাক্ষী রখি দশ দিগ পাড়ে।
0: সত্য সত্য করিছি প্রতিজ্ঞা মা, তো কহুছি সত্য, কিন্তু প্রশ্ন উঠে কলি কাহি এভাবে প্রতিজ্ঞা, শান্তি প্রিয় দুর্যোধনে কে কলা অশান্ত, যুদ্ধ কথা উঠাইলা সভা মধ্যে কিয়ে, দেই কি পারিব মাতা এসব উত্তর, নীরব কাহিঁকি মাতা, জানে মুহি ন পাইবি এ প্রশ্ন উত্তর, একা নুহে একা নুহে মাতা, তুমি সারা বিশ্ব কহে রাজা দুর্যোধনে করিলা অন্যায়, মাত্র অন্যায় কেউঠি মোর ন পারই বুঝি।
1: পাঞ্চখণ্ডি পোড়া যদি দেইথান্তু সেদিন পাণ্ডবে, হই নথান্তা কি বাবু বিবাদ মীমাংসা?
0: পাণ্ডব পাণ্ডব বলিল মাতা, কহুচ কাহাকু, কে সেই পণ্ডু সুতে নেবে সত্য কৌরবঙ্ক ঠারু, একমাত্র সহদেব পাইপারে সত্য, সহদেব মাগিলে অখণ্ড ভারত দেইথান্তি মাতা মোহি পরম আগ্রহে, মাত্র বিধি লিপি আন, যার যঙ্ক বচস্কর হেলা সহদেব, তথাপি তা সত্য পাই থিলি মু সম্মত, কিন্তু মধ্যস্থ পণের আসি দ্বারকাধিপতি দাবি কলে দেবা পাই হস্তিনা বারুণা ইন্দ্রপ্রস্থ যমপ্রস্থ জয়ন্তা সহিতে।
1: ইন্দ্রপ্রস্থ যমপ্রস্থ জয়ন্তা সহিতে, এহা তো অন্যায় চুক্তি বাসুদেবঙ্কর।
0: শুণ মাতা সকল বৃত্তান্ত, সত্যাশ্রয়ী ভগবান শ্রীকৃষ্ণক দৌরাত্য, কৃষ্ণক প্রস্তাবে মুহি ন হেবার রাজি, সত্য কথা ব্যক্ত কলে পরে যদুপতি, দ্রৌপদীঙ্ক সম্মান সকাশে যার যে করিবে রণ কৌরবঙ্ক চুলে, সেথিপাই কলি মাতা ভীষণ প্রতিজ্ঞা, বিনা যুদ্ধে দেবি নাহি সুচক্র মেদিরে, যুদ্ধ পাই আসিলে যদুকুল বীর রাজ্য দাবি প্রহসন মাত্র।
1: স্রষ্টা যদি সৃষ্টি করে প্রহসন লীলা, স্রষ্টা যদি সৃষ্টি করে যুদ্ধ ঘন ঘটা, স্রষ্টার সৃজিত সৃষ্টি জীব রস তোলে, মানবর কাহি সাধ্য বাধা দেব নিয়তি নিয়মে, চিরদিন ধর্ম ন্যায় রহিব অম্লান, ধর্মে জয় পাপে ক্ষয় এ অমর বাণী, সবু কালে সবুবেলে রখিবু স্মরণ।
0: বাজিলাণি যুদ্ধ ভেরি বাজই দুন্দুবি, মুখরি তরণ স্থলী সৈন্য কোলাহল, বীর প্রসবিনী মাতা কর কর আশীর্বাদ, মঙ্গল লগ্নরে করে যুদ্ধ অনুকূল।
1: ক্ষেন মোর আশীর্বাদ আরে কুরুমণি, কহিবি অন্তর তথ্য আশীর্বাদ ছড়ে, পৃথিবীর লোপ হেউ অন্যায় অনীতি, পাপ অধর্মর মূল হেউ উৎপাটন, প্রতিষ্ঠিত হেউ ধর্ম ন্যায়র রাজত্ব, আজি এ ধর্মর যুদ্ধে মাতার আশিষ।
0: ধন্য ধন্য মাতা।

0: অসময়ে তুরি শক্ত আসে বোধে রাধা দুর্যোধন করিব কিছু মন্ত্রণা যুদ্ধ সম্বন্ধরে।
1: রহুছিব অধুরে অতি সঙ্গপরে প্রতিশোধ শপথকু নফুল যেপরে ভরি দিয় বিষ কীট দুর্যোধন হৃদে উৎকারু সে কাড়কুট তীব্র হলাহল সে বিষরে চর্চরিত হুয়ন্তু পাণ্ডবে তেবে যাই হেব আম উদ্দেশ্য সাধন।
0: তব আজ্ঞা শিরোধার্য প্রভু পাড়িবি মু অক্ষরে অক্ষরে।
2: মাতুল মাতুল
0: ও ভণজা অসময়ে বসছ কিবা কার্যে কলু আগমন অঘটন ঘটিলা কি কিছি
2: মন্ত্রী যার মাতুল শকুনি তা ভালরে অঘটন কল্পনার বস্তু তথাপি হৃদয় মোর হই বিদীর্ণ বৃথা হেলা বৃথা হেলা সব আয়োজন ভাবিলে কিছুদিন লাগিব সমর আমন্ত্রী আনিলে তেণু সকল রাজনে কিন্তু হায় এতে শীঘ্র এতে বেগে সমর সমাপ্তি হইব বলে আশা নছিলা মাতুল।
0: সমর সমাপ্তি কিপরি সম্ভব বুঝিত পারে না বস্ত এ রহস্য পর্ব।
2: তুম্ভ বাক্যে অধ্যরণে সেনাপতি ভাবে বলিলে মু পিতামহে পরম আগ্রহে কালি রণে তীক্ষ্ণ সর জাড়ে কপিধ্বজে কৃষ্ণ সহ লুচিলা অর্জুন পুরি শুণ নূতন বারতা পিতামহ করিছন্তি কঠোর প্রতিজ্ঞা কালি রণে নিষ্পাণ্ডবা করিবে ধরণী ব্যর্থ ন হইব কেবে সে ভীষ্ম প্রতিজ্ঞা পাণ্ডব ভজিবে কালি নিশ্চে শেষ নিদ্রা সে প্রতিজ্ঞা বজ্র সম অচল অটল নিজে কৃষ্ণ শুদ্ধা কালি ন পাইবে রক্ষা।
0: কপটি কৃষ্ণ চক্রান্ত বুঝি না বৎস ভিআই উপায় সেই রক্ষিব পাণ্ডবে শান্তনু নন্দন পণ কলে কি বিচারি বুঝিত পারে না মুহি লাগই বিস্ময়
2: পাণ্ডবঙ্ক মৃত্যু বাণ পিতামহ পাশে যেউ বাণে ভজিবে সে অনন্ত বিশ্রাম নিজে কৃষ্ণ যদি কালি করন্তি উদ্যম ন পারিবে করি রক্ষা পিতামহ কপু এতে বড় প্রস্তুতির এড়ে বেগে শেষ হই মাতুল মোর নথিলা বিশ্বাস এতে দিলে আকাঙ্ক্ষিত কামনা পাদপ পুষ্প ফলে পূর্ণ হেলা তুবরি চক্রান্তে।
0: অকলঙ্ক চন্দ্রবংশে কলঙ্ক কালিমা দূরীভূত হেব কালি বিস্মঙ্ক উদ্যমে। বনদা বাস্তবিক তুই অত উদ্যোগী পুরুষ কঠোর উদ্যম শেষে হেলা ফলপ্রদ যাও যা মহানন্দে পাহুই রজনী রজনী শেষরে হেব ভাগ্যর মীমাংসা।
2: চাহিনে মাতুল পাণ্ডব মরণ পতঙ্গ সমানে আসি পড়িলে অনড়ে নিজ বুদ্ধি তেজি কৃষ্ণ বুধিরে পড়িলে কুড়বুড়া বুদ্ধি দিয়ে গোপাল অধম যাউছি মাতুল মুহি ভীষ্মঙ্গ শিবিরে কালে যুদ্ধ আয়োজন সারিবি সমস্ত।
0: কি কল প্রভু ব্যর্থ হেলা শকুনির।

0: চকল চক্রান্ত ব্যর্থ কল শকুনির শপথ প্রতিজ্ঞা সব পিতা পিতা অপারগ অযোগ্য মু পাড়িবাকু আদেশ তুমর অন্তরিক্ষু থাই ঢাল অভিশাপ ধারা লুচি যাহু লুচি যাউ শকুনির নাম মৃত্যু মৃত্যু লোড়ামর চাহে না মু ধরাবক্ষে বঞ্চিবাকু আউ সন্তরণ করুথিলি কুয়েলি সাগরে ভ্রম মহাভ্রম মোর
1: এ কি দুর্বলতা, উচ্চকে পুরুষ করে অসাধ্য সাধন, হোমাবাস্যা সৃষ্টি করে পূর্ণিমা রাত্রে, ছড়ে বড়ে কৌশলে হরিবিষে ভাণ, কিয়ে দ্বারকাধিপতি সুখী যাইছি কিম্পা সজপত্ব মুখ?
2: ব্যর্থ হেলা আমারি চক্রান্ত, সব ব্যর্থ করি দেলা শান্তনু নন্দন, ভীষ্মঙ্ক ভীষ্ম প্রতিজ্ঞা ন হইব আন, কালে প্রাত কালে নিশ্চে মরিবে পাণ্ডবে, উপায় রপায় খোঁজি কহ মন্ত্রীমণি, ত্রিকাল তু জাণিপারু গণনা বড়রে, চক্রীর চক্রান্ত আজি হইগলা ব্যর্থ, সত্য শান্তি ধর্ম হেলা আকাশ কুসুম, কহ কহ মন্ত্রীমণি কিপরি পাইবে রক্ষা পণ্ডু সুত গণে?
1: এ কই উপায় দিশে শুণ যদুপতি, সেই উপায়ের বড়ে বর্তিবে পাণ্ডবে, চিত্রসেন কবলরু পার্থ দুর্যোধনে উদ্ধরি পাইনি বর, অপূর্ণ অধ্যাপি মাগি দুর্যোধনে পার্থ তার শিরস্ত্রাণ, মস্তকে পিন্ধিন যাউ ভীষ্মঙ্ক শিবিরে, মায়া দুর্যোধন মায়া কথারে ভুলাই চেষ্টা কলে আনিপারে পঞ্চসর গেড়ে।
2: এ মুহূর্তে বর পাই সেমান গোবিন্দ অসম্মত হয়ে যদি সেথক উপায়?
1: সত্যাশ্রয়ী সেমান গোবিন্দ সত্য পাই দেই পারে হস্তিনার রাজসিংহাসন, পঞ্চ মৃত্যু বাণ যদি বর মাগে পার্থ, সত্য রক্ষা পাই তাহা দেব পার্থ করে, দাবি করে যদি পার্থ হস্তিনা বারুণা ইন্দ্রপ্রস্থ যমপ্রস্থ জয়ন্তা সহিতে, তথাপি সে দুর্যোধন সত্য ধর্ম পাই টেকি দেব ধনঞ্জয়ে অম্লান বদনে।
2: ধন্য মন্ত্রীমণি, তুম লাগে রক্ষা এবে পাইবে পাণ্ডবে, সময়ের গতিক্রমে হুয়ে অগ্রসর, অপেক্ষা রখরে জলস্রোতর সমান, পাণ্ডবে শিবিরে তেড়ে উঠে শোকোচ্ছ্বাস, যায় উপযুক্ত ঔষধিরে করে উপশম।
1: ধন্য প্রভু, ধন্য তোর লীলা, ইচ্ছাময় তুই, তোর ইচ্ছা পূর্ণ পাই করু কেতে কৃত্য, ধন্য ধন্য প্রভু, ধন্য।

0: ভোলেনাথ কপট রচন্তি কৃষ্ণ বসি নন্দী ঘোষে মহামহাবীর যেহু নাসিলে সমরে সামান্য নমন কেবে করে অনুরোধ।
1: ভীষ্ম দ্রোণ কর্ণমলে অন্যায় সমরে নিজে কৃষ্ণ কপটিয়া রচিলে কপট। কৃষ্ণ যদি কপটরে হরন্তি মো প্রাণ, অপকীর্তি হব সৃষ্টি ভগবান নামে। করই স্বাগত তাকু পরম আগ্রহে, যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ ক্ষত্রিয়র ধর্ম। ভানুমতী বাজিলানি যুদ্ধ ফেরি, দিও মতে সদাই আগ্রহে।
0: আহে শিরস্ত্রাণ তুহি শিরর ভূষণ, শির পরে রহি রক্ষা করিবু শিরকু, পুঁজিবিরে ততে রখি স্বর্ণ সিংহাসনে। বীর অসি বীর অলঙ্কার, যাও তুহি স্বামী সঙ্গে সমর ভূমিকু, শত্রু রক্তে খেলিবু তু হরি, যুদ্ধ অন্তে রখিবিরে তোতে স্বর্ণ কোষে। কবচরে কটি রক্ষা যুদ্ধে তোর কার্য, কটি রক্ষা করিবুরে অভয় কবচ, লাজা দুগ্ধে পুঁজিবিরে সমর শেষরে। মস্তক দেখা স্বামী, আঙ্কি দেবী বিজয় তিলক, যে তিলক সৃষ্টি করে শত্রু মনে শঙ্কা।
1: হাসি হাসি রণভূমে দিয়োগ বিদায়, আজ যুদ্ধ শেষ যুদ্ধ কুরুক্ষেত্র মধ্যে।
0: ইষ্ট দেব স্মরি দেব দেউছি বিদায়, পুর নারী গণ মিশি দিও হুড়হুড়ি, শঙ্খরবে পূর্ণ হেউ গগন পবন। আস আস সখী মধুরেখা, আস তিলোত্তমা, সর্বে মিশি বন্ধাইবা বন্ধন থালিরে। দুর্বা ভদরিকা পত্র শিরে বিঞ্চিণ, জালি দেবা মহানন্দে মঙ্গল প্রদীপ। সর্ববিঘ্ন নষ্ট কর আহে বিঘ্ননাথ, কুসুমিত হেউ পথ সমর প্রাঙ্গণী।

কি জ্বালা, কি কষ্ট, অসহ্য অসহ্য এ জ্বালা, বারম্বার মরিবাকু ইচ্ছা হুয়ে মোর, মরিমু পারে না হরি, কেতেবেলে নির্বাপিত হব প্রাণ দীপ, না না না না না, মোর পাপর প্রায়শ্চিত মতে ভোগ করিবাকু পড়িব, জননীর অপমান, মাতা প্রতি অপমান, পুরি অপমান পরে প্রায়শ্চিত, ভ্রম ভ্রম মহাভ্রম মহাভ্রম মোর, শতদল সেজ রচি ইন্দিবর পলবে বিঞ্চিন, কলা মতে অনুরোধ সহিবাকু ভীম তিনি রড়ি, ন মানিলে মোলা তার অমানিয়া হই তিরস্কার করি তাকু যুদ্ধরে মাথিলে, তার প্রতিফল প্রতিফল মুন অভগিবিত ভগিবাহু কিয়ে।

0: অজানা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: ଶେଷରେ ଶିଳ୍ପୀ ନାଗମଣି ମହାନ୍ତି ଗାଇଛନ୍ତି ରମାକାନ୍ତ ଦାସଙ୍କ ରଚନାରୁ।

0: ভাই ডেই পড়লা যমুনা নদী কি এনে কোন হই জানছু ভাই অন্তর্যামী করণ করিবা সময় রে ভগবান মনা কলে বলে আলো ঝিও
1: তোর বাপা স্বয়ংবর করেছি
0: বাপার সত্য রক্ষা করিবা সন্তান মানকর কর্তব্য
1: তেণু তু যদি মত এবে বরণ মালা দেব তাহলে কলঙ্ক লাগিযিব কূলরে
0: আরে ভগবান নিমিষকে অন্তর্ধ্যান হইগলে
1: আহা
0: রাজমানিজপুর রে পৌঁছি যাইছি
1: এনে ভগবান মায়া গোটে আরম্ভ কলে
0: আরে নিজ রূপকু বদলে কি মায়ারে বুড়া ব্রাহ্মণ রূপ ধরি প্রভু জগত জীবন ধর্ম।